0: ক্রিকেট দিয়ে
1: Yeah, the party's name, correct?
0: Denver.
1: Copy, thank you.